উদ্ভিদনা নাহাকে সক্তম উব ফংজাই নঙ্গি খুদম হে জগৎ পুসেম্বিবা খুরুমজাই লুরুকনানা।

পৈনু থাকি লাইল মরকটা নটা সিং লোখাও ইসে সকি সিংলো লান পাইরপ চেকলা নপাউ তত্তন হংজরি থাপল খুগং লাইহবি নাকি

টানজিকে বেছে এসেগে লইনে না গুড মর্নিং মণিপুর লাইভ ফোন ইন মণিপুরী ফিল্ম ইসেই লানুকসবো লইজারে গসিগি ইঞ্জিনিয়ার ওন ডিউটি দা লাইভিকেবসিং দি ইরম জেমসন মাইতে এমদি দেবজেন পশংবম ডিউটি রুম ম্যানেজমেন্ট ওইনা থৌ পুবিকিবা আঙ্গম সুমরজিত আদমগি টেলিফোন অকসাকিবা এম এম সানায়াই টেলিফোন তৌবিরক্তুনা থৌরম সিদা সারুক ইয়াবিকেবসিং আমাদি দাবিকেবসিংবু আমুক হান্না থাকচারি

পথন্দমুক দাবিরেছি পূর্ণিমা গাকপিগানি প্রেমিলা আমাদি কামগুনে সাকপা রাজেন ইয়েঙ্গোকপমনা সাইরেংবা সগুলসেম দিজেন্দ্রনা সেরাংবা ইসেই

0: हेलो
1: हेलो
0: तराम नोकचरी
1: गुड मॉर्निंग मिना
0: गुड मॉर्निंग
1: एंगला लेकिन तो बच्चों बच्चों अमान तो बच्चा क्या हम हो रहा है भाई चक्का रही है बा
0: होए करी मथल चाबी रही नो करी मथल चाबी रही नो होए होए
1: मिना चला मैं बुकम डांग अरे मिला के वो इस चले नहीं भाई हम ना मिला के कोने ताबे में मिटी
0: होए
1: बाकी मिला के अनाज जो रंग तो माने ऐसे ही
0: হয় হয় আদ ইমাগি মিং লাইফম দো ওয়ারি সাবা নুঙ্গাই না বেন হানা খংটক সিদনা ও
1: আদাইনা
0: আন্দে গেনে না তাই দো উইদ কইলে বা মিরাঙ্গা কি না কি আমনে বা হয়
1: ইমাগি
0: মিং লাইফম দো হানা থামবিও নারা দে না ওয়াং লাগাই নি তো ইমনা দে না নে বা নিন
1: থাউজেন্ড বান্দনা গসিন আহান বফং বিরিরা ইমা আ মিরাঙ্গা কি আমনে ইন কই
0: ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এগে সু থেং নজরে ইমা কারি ফং পোক্তোক পিদ নুসি দি এ ꯁꯨꯝ ꯃꯈꯥ ꯇꯥꯅ ꯑꯗꯨꯝ ꯆꯥꯕꯤꯔꯣ ꯃꯊꯪꯒꯤ ꯀꯣꯜ ꯑꯃ ꯑꯃꯨꯛ ꯉꯥꯏꯃꯤꯟꯅꯔꯁꯤꯃ ꯃꯇꯨꯡꯗꯁꯨ ꯑꯗꯨꯝ ꯀꯣꯜ ꯇꯧꯕꯤꯔꯛꯇꯨꯅ ꯍꯣꯏ ꯍꯥꯏꯕꯤꯌꯨ ꯍꯥꯏꯕꯤꯌꯨ ꯃꯥꯅꯤ ꯃꯥꯅꯤ ꯑꯣ ꯑꯍꯜ ꯑꯍꯜ ꯑꯃꯅ ꯍꯥꯏꯔꯝꯕꯗꯣ ꯐꯖꯈ꯭ꯔꯕ ꯄꯥꯎꯔꯧꯅꯤꯃ ꯑꯗꯒꯤ ꯅꯨꯄꯤꯅ ꯍꯩꯈꯨꯟꯕ ꯍꯩꯈꯨꯟꯕ ꯍꯩꯇ꯭ꯔꯒꯗꯤ ꯍꯩꯈꯛꯄ ꯃꯥꯅꯤ ꯃꯥꯅꯤ ꯑꯣ ꯑꯍꯜ ꯑꯍꯜ ꯑꯃꯅ ꯍꯥꯏꯔꯝꯕꯗꯣ ꯐꯖꯈ꯭ꯔꯕ ꯄꯥ 타긋짜리.
1: 응,

0: সৈসলিবি সিজগুরমুম সুচিত্রা দেবী সৈরেব বিমল ফিবো মানে পুথোপ হেকুজম দেবেন্দ্র হজিক মথি থরম ফগনি
1: আকাশবাণী ইমফাল লানথোসরি পাবি সকদম।

0: MK Vinodini ge phongai si sukona ni Mexico ge phongai si yam na theng na phong
1: so bit ki le bak tai sin ihanan ba lari ko ni lari ko ni ihanan ba
0: kan lo sai gi ka matam do gi hojik pu di ko gi Russian plus atai republic sing wena khai do khre matam do ta di Soviet Union hai na khang na rame adu Soviet ta sat pa gi khudong sa ba se masi karmaina phangge bano masi maruena akoi hana khangneri bisi party da kai da yauba
1: communist party
0: cpi da maruena yauraga di soviet chat pa phangge ba ma hai nei yau da ba kangbu da di masi khudong sa bisi watli hai na hai nei adu jana karmaina khudong sa bisi phangbi ru
1: masi swain to ni communist party di ai yau ge de yau dragasu ira bo na asar da leing ida bot lepi bot lem matam sida ekoi angang ori chehi mapantara tang phari aluna
0: niphu mari giri
1: niphu taruk tani early part of niphu ka niphu manga lo chala pan niphu taruk sur lo pe shaida ada ma bot lep sida koi dum laore ira bot babu ke bot dev communist party ke bot dev aise koi dum la khang boy khang da boy ni ada aduna as man bot lep maduna krishak sabha torm basina kasar da de mitei ya masid la communist mo era adi akoi imung se ipan nu ama thawa yau aduna akoi gi communist underground le 48 49 50 se ankan make no ni movement akoi arm struggle
0: adu ga yam nu ngai bam na akoi aina AIR Silchar da lejering eta akoi na akoi akoi gi ma gi documentary ma ka to se documentary se da akoi na phangja ba record se da hairi si ira bot se নিফু হুমদোয়েছি তো থাদোরে জিসিলে জেল লাগি মানে পুরসং বয়াত রে মা আগত লাদা খরনি লেরা মগ শিলচর দ লাগপসে শিলচর দ লাগপ মতম সে মা কি কমিউনিস্ট পার্টি কি লিডার ওইদনা লুচিংগো ওইদনা লেরম বা কাংবু সিং সিনা ওইন ফম থাদোগা মাবু লিডার ওই হেলগা আমাই তো ইয়াম চাও না অর্গানাইজ তোরগা মা মা কি লিডারশিপ মখা দা মাসি কইকি বেঙ্গলি সিংগে আম পুকচিল চাওবা মতাউনি হাইনিং এ দে হজে হজে কি কই সন্তোষ মোহন দে ভাই ইউনিয়ন মিনিস্টার কি
1: সদিন রোমন দেব
0: মাগা ভোট লেমি না মানে
1: মতম নু দনি হাজির মতম নু কি ভোট নি হাজির সে আর না আদু মাইন তরক বদগি আই কই ইম সে আই কই ইম তনা তে হোল আই কই খুন সে আদু আ থংনা বা খুন সিং হিল ইনকাম মিনিস্টার গতন মিতে হি লয় না আর সাই 48 49 50 সো আই আকন মু মেন লাক মতম সি দা আন্ডারগ্রাউন্ড কি কামবুস কমিউনিস্ট আন্ডারগ্রাউন্ড সিংস মো স্কুল আই পাই সিংস আই কুই দা ফামিয়াম লে নু পি ইসু নি পাসু আন দু মাচু সে দু মাখন দু ছংরা জান মো মো ইতিন মো সে দু আই কুই চারি সৌরি থংগে চা মিতে ই ইরোম বা লফু ইরোম জা রাসু দু আই কুই চা রাসু চা আ দু মাইন তোন না লে বদগি দু লেফট লিনিং সে আঙ্গা মরি নি দে
0: আনি কি কা সে আম নুগাই বাম না কই গে হাউজিক ছু মোয়গে শিলচর দা কারিয়া পাংখোক পমি ফমজি দা চন্দ্রকলানা সকপ থাঙ্গোল দুসি বেঙ্গলি সিংস চিমফাপুই দকি হদি পপুলার
1: পপুলার মোয়গে কাস্তে তারে দিও জুরে শান রি কি শান আজকে কই থাঙ্গোল সি থাঙ্গোল মায়া থাঙ্গুনি হেন পপুলার
0: পপুলার
1: এনিওয়ে সুমাইন তো না লাইক মানি আদকি 1970s আর্লি 70s সুয়াইদা
0: হ্যাভ আ ডে ইউ ক্যান সি পার্টি দা বিলং টু দ্রগস হো সাই কি কই কি ব্যাকগ্রাউন্ড আমা
1: ব্যাকগ্রাউন্ড
0: মার্কসিস্ট ব্যাকগ্রাউন্ড আমা
1: হ্যাঁ হ্যাঁ লেফটিস্ট ক্যান ওয়াজ ইন দা ছাত্র গ্যান মুভমেন্ট সু ইউরোপা ইভেন কোরিয়া কারিগুম মতম দা আই কই কি মই কি ওয়ার্ক পার্টি ওয়ার্কার্স ইন লিডার্স ইন সিম তং দা দু দা থিলম হই সে লক্ষীপুর কি খুরা গৌর হরি মাস জেল লই মতম দা এই নো ম থেং না মা কেন হসপিটাল দা লাইং নে আমি পুলিশ না কুশল লাগা তুমি না কর এম ফুদম পুলিশ অন থারা অন সিন পাম চা সং তো কর ও না এই উদ দা সিলচার লাগ তো নে পুরা গা দি মানা চে চি থি মি রে চে আঙ্গন খর পিবি রু চো কাই সুমাই তো দ না কই আমার হরা হরা দু মাইন তো রে না এন মদু নে ব্যাকগ্রাউন্ড কো আ দ 1970s আর্লি 70s হাই তাই মসি দা ইন দ সোভিয়েত কালচারাল সোসাইটি সো মণিপুর দ লাই রাতে তে সুন লাই মসি ব্রাঞ্চ চ্যালেঞ্জ তো কসি দা মাসি কেন ফ্রন্টাল অর্গানাইজেশন আদা মাসি দি কংগ্রেস